लता जी के आवाज़ में आज के प्रोग्राम में फिल्म का नाम मेरा साया, टाइटल सॉन्ग आपने सुने मेरा साया से, जो 1966 तक में पिक्चराइज किया गया है। मेरे प्यारे सुनने वालों, gevoelige mensen zouden gekoesterd moeten worden. Zij hebben intens lief en denken diep na over het leven. Zij zijn trouw, eerlijk en oprecht. De eenvoudige dingen hebben voor hen vaak de grootste waarden. Zij hoeven niet te veranderen of harder te worden. Het zuiverheid maakt hen tot wie ze zijn.

क्या आवाज है, क्या गीत है, क्या लफ्ज है, आपके लिए पेश किया गया है हेटलीफ इस अंतरायंत विल, हेटलीफ इस अंतरायंत विल एंड het draait ook voor degene, mijn lieve mensen. En het draait ook voor degene die slim zijn, die bedriegen, kwetsen, liegen. Uiteindelijk krijgt iedereen wat hij of zij verdient.